প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

নমস্কার শ্রোতা সকল, মোর প্রাণরু প্রাণর, মোর গানরু গানর, মোর দেশ। কাইলৈ আমি ভারতবর্ষই 80 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করিম। ভারতের স্বাধীনতার 79 বছরীয়া এক বর্ণিল পরিক্রমা। দেশখনক পরাধীনতার শিকলির মুক্ত করবলৈ বহুজনে সর্বোচ্চ ত্যাগ করলে, নিজের জীবন যৌবন তুচ্ছ জ্ঞান করে কেবল দেশের কথা চিন্তা করলে আর দেশের সর্বোচ্চ বলিদান দিবল কুণ্ঠাবোধ নকরিলে। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত আপনাদের জানেই যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সকলকে আহ্বান জানাইছে, হর ঘর তিরঙ্গা, প্রত্যেকের ঘরে ঘরে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করবল সকলকে আহ্বান জানাইছে, শ্রদ্ধা সহকারে সন্মান সহকারে। স্বদেশ প্রেমের ভাবে উদ্বুদ্ধ হবল আহ্বান জানাইছে, হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, হর মন তিরঙ্গা। প্রত্যেকেই এই যে তিনিবরণীয়া আমার জাতীয় পতাকাখন আছে, ইয়ার প্রতিটি ভাজত যিসকলের অবদান লুকাই আছে, যিসকলের ত্যাগ লুকাই আছে, যিসকলের সাহসত আমি আজি বলিয়ান হয়ে আছো, তেখেতসকলক হস্তদ্ধ স্মরণ করে পিড়ির পাছত পিড়িক আমার যাভিমান সেই স্বাভিমানের উদ্বুদ্ধ করে থাকবল কেন্দ্রীয় সরকারে এক বিশেষ প্রয়াস লৈছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ও প্রত্যেককে আহ্বান জানাইছে, বিশেষকৈ তেখেতে নতুন প্রজন্মক, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যদরে নতুন প্রজন্মক লৈ এক আশার কথা কৈছে, তেখেতে কৈছে গোটেই ভবিষ্যৎটুক আমাক ধরব লাগিব এই নতুন সকলে, নতুন সকল আমার আশা। সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা দেবীও নতুন পুরুষক লৈ গীত গাই গৈছে, গীতর মাজেরে আহ্বান জানাই গৈছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ও তেখেতেও নতুন প্রজন্মক লগত লৈ তেওঁলোকর চিন্তাক প্রসার লাভ করাত সহযোগ করে অসমখনক উন্নতির শিখরলৈ লৈ যোৱাৰ এক প্রয়াস করে আছে। বর্তমান সময়ত এটা কথাই কবলৈ মন যায়, স্বাধীনতা দিবসের প্রাক্ষণত সংবিধানে আমাক অধিকার দিছে, কিন্তু একে সময়তে আমার কিছু মৌলিক দায়িত্ব আছে। আমি কেতিয়াবা কোনো কোনো সময়ত কেবল অধিকারের কথা কও, কিন্তু আমি আমার দায়বদ্ধতার ক্ষেত্রত কিমান আমি সচেতন, বা আমি নিজের দায়িত্ব পালন করবলৈ কিমান আগ্রহী, এই সকলো কথাই আজি আমার অনুষ্ঠানত পাতিম। তিনিগৰাকী কৈ অতিথি আমার হতে আছে। শ্রোতা সকল, ডিউটি রুমত আজি আমাক সহযোগ করবলৈ আছে চরণদীপ ঠাকুরিয়া আর প্রিয়াঙ্কী দেবচৌধুরী, মোক স্টুডিওত সহযোগ করেছে অনামিকা বরদলৈ বৰুৱাই, নিয়ন্ত্রণ কক্ষত আছে কৌস্তভ দাস, নিখিল শর্মা, পম্পা চন্দা আর অমলেশ কলিতা, ট্রান্সমিটারত আছে বিপুল কলিতা আর তিলক চন্দ্র দাস, এফ এম ট্রান্সমিটার পপি চন্দা, আমার আনটু স্টুডিওত আছে সুকান্ত দত্ত, সুকান্ত দত্ত আর ডিউটি রুমের সহায়কারী রমেন বৰুৱা। আজি ফেসবুক পেজত এই অনুষ্ঠানটি পোনপটিয়াক প্রচারের দায়িত্ব আছে রোসেং গগৈ। রোসেং এটা সময়ত আকাশবাণীর যুববাণীর এগারী আমার ঘোষক আছিল, আর এটা আমার সোশিয়াল মিডিয়া টিমত কাম করে আছে। আজির এই অনুষ্ঠানত স্বদেশ প্রেমর কথা পাতিম,

ভারতীয় ধ্যান ধারণা গভীর জ্ঞানেরে রন্ধে রন্ধে প্রত্যেক ভারতীয়র শরীরত বিয়পি আছে অনুভূতির ধ্যান। অদৃশ্য শক্তি মায়াবী শক্তি ভক্তিয়ে আনি দিয়ে অন্তরত অনাবিল প্রশান্তি। প্রাচীন কালৰ পৰাই প্রসিদ্ধ মঠ মন্দির তথা তীর্থস্থান চৌদিকে বিয়পি আছে সকলো ধর্মরে মঠ মন্দির। অপার মহিমার বাবে আমার এই ভারতবর্ষক সকলোই সন্মান করে। প্রকৃতিয়ে সকল রূপ লাবণ্যর সৃষ্টি করেছে ভারতবর্ষতে, ডক্টর ভূপেন হাজরিকায় গাইছে।

গুৱাহাটী হাইকোর্ট আলং দা ইংডেংনের ক্যাপ ক্যাপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সে কাতালন পঞ্জিয়া ফাঞ্চ কাচিসিক পেটাংলো গুৱাহাটী হাইকোর্ট চিফ জাস্টিস আশুতোষ কুমার সি হাইকোর্ট আবান আহং জাতাই আলং আদা পরফাইনের ক্যাপ আহুডেট আলামা ইংথুরপনপু স্টেট আলং তিন আহাবার লাপেন সাব ডিভিশন আলং দা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালন পঞ্জিয়া ফাঞ্চ সিক্রিন তিলো স্টেট আলং তিন আহাবার আলং দা রাত আতুমা ফান ডেট কাচিং হন আনিং কাপিরুং পনা ফান হর ঘর তিরঙ্গা অভিযান পিচুন পন্ডো গুয়াহাটী বিষ্ণুজ্যোতি ইন্টারনেশনেল হনসেরি আহেম পেনখানাপাড়া আন আর্নিকাংসাম পরফাই ফ আহুত কাপিডু পঞ্জি হর ঘর তিরঙ্গা যাত্রা আলং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাচেতং দুঞ্জি আলামদু ডিব্রুগড় টেঙাখাত আলং পাতুমি কাপেদোপন তিরঙ্গা যাত্রা আলং ইউনিয়ন লাংরয় লাংজেং আহিন আরপুকিদ মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল তাচেতং দুন্দু লাপেন আলোকত স্টেট ক্যাবিনেট মিনিষ্টার রামেশ্বর তেলি তাচেতং দুন্দু লাসো তিরঙ্গা যাত্রা আলং চেতক দুনসি তিরঙ্গা যাত্রা কে ডেট কাচিংরি আরপুকিদ লাপেন ডেট আফান কাচিং হনপু কাচিপেকলাং পন আসিম বনলো পুসি সোনোয়াল নিংজে বরপেটা লাপেন বাজালি আহাওয়ার আলং প্রাণময় লাপেন আরু আরিম কাপাচিং থুরপন আহিন আকিমি ইংথুন পনসি পিনি কিথমা প্রজেক্ট পেটাং পনলো বরপেটা মেডিকেল কলেজ লাপেন হসপিটাল আলং সিকা করুর ইংক রাত্রক আতঙ্কা কাখরসপেন কে কিমপন আপি লাপেন আসমা রাফান সি আসাই আহেম সিকা করুর ক্রেহিনী আতঙ্কা কাখরসপেন কে কিমপন সরভোগ সাব ডিভিশন সিভিল হসপিটাল লাপেন বাজালি আলং সিকা করুর ক্রে ট্রক আতঙ্কা কাখরসপেন কে কিমপন শহীদ মদন রাউটা সাব ডিভিশন সিভিল হসপিটাল ইংপুপনপু প্রজেক্ট কাংপুপন আসায় কাচিতং আলং ফ্রানমুই লাপেন হেমতুন কালানা আহিন আর পুকিদ মিনিষ্টার অশোক সিংহাল আলহি সারপু আমান পেনচেতং দুঞ্জি আলামদু লাপু পিনি আদাবাপর চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরিডেং পেন রংসপি আদুং গারিগাঁও পেন নিটোর ধারাপুর কাচিজু ইসি আদলং ইংপুটাংলো লাপেনে তাফি বরুয়াপাড়া নম্বর হিনী আতোয়ার সু আলং ইসি কালভার্টা ইংপুলো লাপেন লাসো কাপুরি আহু চিফ মিনিষ্টার শর্মা কেওতপাড়া আলং কেডোমা মনসা মন্দির তা দামসি চারদম দামলো স্টেট লাঙ্গিথে আসাই কে পেনাং চিংথুরলো সেটা কাফিরি মিমি আং আং কেনপু দা প্রায় ফেলে এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস পাতুমি লাঙ্গিথে আলং কানাহক দুনায় আকলাম সরাইদেউ আহাবার সুমন্নি আরং হুমরি সি কিসুং কিফো আরা রাতুম পেন চিংকি চিংবাইলো স্পিকার আলোক সোনারি কনস্টিটুয়েন্সি এমএলএ ধর্মেশ্বর কুঁয়র লাপেন মামরা এমএলএ সুরজ দিহিঙিয়া তা দুনলো আর্নি কিছু আংতান লাপেন কে ফাং অক আজক শ্রীভূমি আহাবার লুথান আহেম আলম আপর আফাই কেলার পিডুপনলো কাচার স্কুল ইন্সপেক্টর মাতে হাওয়ার প্রাইমেরি সাইখি কিপিপনা হুকুম আতেং পিনি পেন প্রাইমেরি স্কুল আতুম আদা পরফাই ট্রক্সিরা মিনিট থংকেপ পেন পাংচিং সি আনেরলু পরফাই ক্রেহিনীরা মিনিট থংকেপ আনলাপেন আপার প্রাইমেরি আতুম আনেরলু পরফাই ইসি আন ইংটনপু লাসন সি মাধ্যমিক লাপেন হায়ার সেকেন্ডারি আংডেং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট থংকেপ পেন পরফাই ইসিরা মিনিট ক্রেফ আন ইংটনপু লাপেন নেদারল্যান্ড লাপেন বেলজিয়াম আলং পিনা পিনসোমার লাপেন আলু সুমার ওয়ার্ল্ড কাপ হকি কচিপাতি পাথু পাংচেংপু বীরতা পানসি কাংটনিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে পাই পাই নিফাই ক্রিপলি ভমতা আর্নি কার্বিং ডেঙালং নীলি বন্তি তিমুংপি কাদো কাবিয়া ফান্তা কার্ডম পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থলো

বিয়ং দিয়ে গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লি রা ক্রে সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরা ইং করা সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খেনল আদন্ত আং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থি আরজি এক্সেনাং পিনিয়া সারলাম থি চরুং পাতং রুট চোজার পাতং পার পিনখাত পামি ফুসেট পাফান লামথে কিমান থাং তা চিনি নি আমনি দাফান কে থা না লিং তা ক্রয়পো লুডেট পু চিনি লর আমাত কালি কালাং আপুন পে আরনরে আলাম লাপেন আবিদি পিনখাত পো লাপেন থান পো আফিকে পাসুংক্রুং মাতে পাফুসেট পাফানসি কিপুদামালাম থে পিনিয়া সালাম থে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতারণী আপচি লুন আংদেং আলং পেন লুন চেথাক আংদেং আলং পেন আসনসন আলুঞ্জির আর্যেক সানাং পিনি লুন চেথাক আংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্যেক সানাং কিলুঞ্জি জয়রাম টিসু লাপেন মালতি ইংটিপি কিলুন আলুন চেথা আলুন আলামথে কাংহন পেনসি সুপির্থী

lapan apa nang litum lun cetha kang deng long pen joyram tisu la pen maluti ing tipi kilo na lun cetha kaj long tang lo lagi akas pandi gua hati mahabahu karbing deng kebang medium wave pen mitar paru plira kri sira tabura pho kilohertz pen paru toxic rang gora sir kebla pen megahertz pen le paru isira isira tabura trok hen lo adun thong deng dam dia pram kinap karbing deng along ku ppc kirot ki parju ponik jama cetha nexena পেনাপকে পাই পাই নি ফাই ক্রিপ ফ ভমতি আনি বিরটার জুলং প আদন থু সালাম থে লাপেন পেনাপকে ডেট ইন্ডিপেন্ডেন্ট দে কেলং কাতালোনা নি আপসি ডেট কাচিং হন আলুনজি রালং পেন দিলীপ কাথার লাপেন আলং লি রি সাং হো আতুম গিলুন আসন সন ডেট কাচিং হন আলুনজি রাজিক লং প লাপেন প্রেসিডেন্ট কানিংজি আলাম থে লাপেন গভর্নর আর রেড স্টেট আরাতা ফান কে যাইপন আলাম থে Alam lar, arjig lang po.

0: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু। নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কিমে কেবানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দৌঞ্চি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো কার্বিং ডেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক সিরেং করা সির ক্যাব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডলো পুথর আদন্থু আং ডেং লুন চেথা গা লুন জি রাজু জে প্রাং বিনি জিহু চিপুত আর্জু এক সেনাং জিহু চিপুত পঞ্জি লাকে মল সিং সিংনার ইনুত লুন সেপো মাতে নংলি তুম কাদু কবিতা কাচিনি হুর রকরা পেন চিহু চিপুত আলামজির আর্জিক সেনাক চিহু চিপুত পঞ্জি রঞ্জিত তেরন ততাংটি চিহু চিপুত আলামজির আর্জিক সেনা
1: পিনি নিলিতুম অল ইন্ডিয়া রেডিও গুহাটি কার্বিয়াং ডেঙালং কার্বিয়াংলং আর লুলা পেন আং তানান্তা কাচিথাং ইনুত রক আলুন সিপু আকেহাই মঙ্গল সিং সিং না মাতে কাদু কবিতা কাচিনি রক রাগ পেন ও কিমিয়াতুম লুনলাম কাবুচি মাতে কাচমসি আপুথা কাচিহু চিপুর পঞ্জিয়া ফানসি আলাংলি ফান চহাংল আসে আফ্রাংসি সিনারাং সাংহো নাংলি ফান কারদম না পাচিরিগল
2: কারদম
1: তাংতে সিনার সাংহো নাংলি কমান তুয়া নিংকান পেনসি লুন কি লুন চেং লাপেন কোসন কামা থাপেনসি নাংলি পিনি লাপোসন আলুন সিপু নাংকাচি মান লং আসাব ও নিলি তোমার ফান থানি জি
2: নিলি বেহে কবে দা লুন লুন হ্যাঁ ও
1: হ্যাঁ
2: হ্যাঁ স্কুল দুন মম হতাম এ পু সারমা গই ভেকেশন বনন পিনে কো পিনে রাতি চার দি বনন লাপেন পু পিনে চিরেন দি বনন সতা পিন পু নিলি ইজি জি নি পু বাঙা লুন পেন পু লুন বম
1: কলা
2: হ্যাঁ বেহে কবে দা নিলি লুন বম মাং বম সি নিলি মেট্রিক টক দ্যাট পেন কলেজ দুন বম হুট নিলি লুন সনসে ইফান নিলি ইজি জি নি লুন নিলি

0: নীলি মানে সনসেইগুলো নীলি টকগুলো চার ডি প্যান না প্যান নীলি টকগুলো
1: হুম
0: ইন্দোর বাহিনীকে থেকে দিন তোমার বা থেকে বছর চিনি মিচ অর্থাৎ তোমার পারজুলো
1: হুম
0: জুমে সেম
1: ও
0: টক ফেমে সেম না নাংলি
1: হুম
0: মালো নাম না সলুন মাসিকা সনসেল
1: হুম
0: বা কুমাসিকা সলুন টক এগুলো বলো না আরজুলো
1: হুম
0: নীলি মিধান থেকে সনসে
1: ও
0: বুনে নিচে ধান
1: কালে নাংলি কোসো আলু নাকা সনসে চেং
0: নীলি কা সনসে চেং আলুন কে লাহ লা টাইটেল সং ল রক রাক
1: ও কালাং দি
0: পেন ইংমুম দো ইংমুম কাং
1: হুম
0: হ্যাঁ নীলি লিখলো পেন ইরু আলাম ও
1: ও
0: পেন হানসার রং লুম প্লা
1: ও
0: লাহ নীলি সনসে গুলো
1: কালাং
0: সিল হাই লুন সনসে নীলি কে চেং সি নীলি লুন ফ্রা চেং নীলি 2005 নি গান সি নীলি লুনা সনসে বা নীলি রেকর্ডিং চেং নীলি ক্লাম চেং লা
1: কালাং দি তেনাংলি নন গি কাডু গবে তেনাংলি ফাংচি নি ল নাংলি কে লুনসে পোটা লুনসে পোলো লাপেন আকো আতে অর্থাপি বা আলু নালাম থে ইংলিশ আলাম মেন পুলো ভোকেলিস লাপেন কে লিরিক্সিস আবাং ফুলো লাসে নাংলি লা হিনিয়াং বং কোলো আবাং লো কিসু
0: আটে অত বাং সাপ সুং চাজি আঠে লুন কে মুনু কে মেন মেন কাজং আতে অসি মুনু মেন মেন অন অনিং লং লিয়া প্রাঙ্গি
1: কালা
0: মুনু লুন বতে মুনু তো কে হালা আতে অসি ফাস্ট মুনু তুম লাঙ্গি কিচিং সিগে আতে অত আজাত কে আলুন লাঙ্গলি পিন বল আতে অত জুমি ওপর লুন আরা দাদু পু আল আলুন কে টক চং চক জিনি চিনে হালা আতে অত মমেসে পো চিহুং রে দাদু
1: কালা
0: সে আতে অত বাং দিলি সুং পিক পগালি স্তামে দি রাত সে কার্জুই পর রাত আনিং ডক ডক নিং পর লাবাং মানে নিমি থামে মানে লিরিক্স মানে তে লাতিউ না মাংসা সব
1: ভোকালিস্ট
0: ওকে ওকে সুন্দর
1: কালাং
0: তে তিউ না মাংগে রাত আনিং মানে রাত তুম আনিং ডক হুরনি জি
1: কালাং
0: ইনো ভানি আর চলি কাদো বে সকর বি রাতি বা বাং খাই তামে আর জুজি
1: আকো আতি অট পেন হাল আলাম থিতা চেতন ব্যাক নাই
0: চেতন জি
1: কালাং
0: লাপেন লাবাং সোলু না তে অট পেন আতি অট পেন আর লিরিক্স হতা তামে চেতন জি আথে ওভেল ওভেল লুন নিচে দকলুন বতে কোসমা জংসি কাছে কাকলুন বতে লতা মে আতিউ না মে সব
1: কালা
0: লতা মে সব মান পংদু হয় ইনিং হয় জিন সোম সি পিনিং জি
1: কালা
0: বা নিচে দক একদম নিং রং পিপতে লতা নিং রং আসর আতি আছি পিনিং জি
1: কালা
0: সে হলা আতিউ আতমেন আলি রিসা মে লতা চেতন নাং জি
1: কালা কালা আন্তে নাং লি থানি জি মালা লুন কা সম সেল বা লুন সম সে দের কা কি লুন আ পুরামলো প্রংতে বাংারেং কে লকটম কে কিথিপ কি থ্যাংক মাতে মিরদং প্রাকসো মাতে ইনস্ট্রুমেন্ট লা বাঙ্গে এলি তুমকে লাখা রামুনে বা মাথা রামুনে সেতামে এলি তুম বাঙ্গে নন সে কে চেং দু লাঙা পট লা বাংসো কার্বি আংল আঙ্কাং বা ইন্ডিয়া আঙ্কাং আলো লা রক সিঙ্গার কিলুন জিয়া ফান কিলুন আহুত সন কো আন আমির দং প্রাকসো নাই মিউজিক ইনস্ট্রুমেন্ট বাং নাংজি
0: কে নাংজি আসন কে দো ও তে কে থিপ কে থেং ইয়ং সি দো পেয়ার বা থেক সার পতে কি জুমে দল আসি জুমে পো
1: কালাং
0: লাল লাল মা সামে নন দা ইতুম কার্বিং লম কে নতিন দা মে দাগ ইতো মাঙ্গে মানে যেহেতু মিথাঙ্গে ইংলিশ পেনপুল মানে বর্ন
1: ট্যালেন্ট
0: লাভ মানে মিথাঙ্গে থেক পেন গা বর ইভেন থেক
1: কালা
0: সবামে নন দাগ ইলিতুম দাগ লুন বা নিবে মানে প্রোগ্রাম দো বা কনসার্ট দো পথে ইতুম কেনা সতামে নন ইতুম গ্রত বমাঙ্গে গিটার হুম থম চেং
1: চেং
0: আনসিয়ান বমি তো
1: চেং মানে ড্রাম সেট
0: ড্রাম সেট ল
1: গিটার গো পেপি
0: গিটার বাং এনি তুমি আনলো রিদম গিটার ইস ইনু দপ লা পেন লা ইংলিশ মান সোলো বলে লিড গিটার বলো লিড গিটার ইহুম ইহুম ইনু দপ
1: গে বেস
0: লা পেন বেস গিটার ইনু দপ লা পেন চেং চেং পাং রুম বসি আর পুর আলেং লা মঙ্গে ইংলিশ মঙ্গে ড্রাম সেট মো
1: ড্রাম সেট আলাং কে ভেনেস দা বাং ক্লিক নাং
0: বাং পিন বো লুসুপো লুসুপো বে বাং ফ
1: আনতে আফ্রাং ফ্রাং গেলি তুম কারবি আতুমকে রক সিঙ্গার আবাং কে পাপ আফিয়ালাম ল হিন্দিয়া লুন আন্তার জুজে দে হিন্দি আসামিস লুন আন্তার জুজে এলি তো মানে বঙ্গয়া লুন না হ পেনে সোপা ডগ লুন না হ পেনে হাচ্চা কে কানা লুন লাহাই সে চাঁড় লিলি সেটা মেন নন বাঙ্গে পির থি নাঙ্গা চিলার আসাম সে কার্বি আংলং না চিলার পেন পিনিয়ার নিয়ে আমাকে রক সিঙ্গার তা পুরাম লোতে কার্যুতম বাং ডুপিগ ল সেলা পাং সো কার্যুতম ডুপিগ আং বং পেন কমান টো নিং কানমান সে কাচি হুং পাং চেং ল নাং লিথানি জিমা
0: কাচি হুং পাং চেং বা কিলুন চেং বা রক অলুন কে প্লাং চেং ডাক পেন রাতুম কার্জু চেং বলা মা কে নিলি জি তু চিনি দাম পাকা থেক দাম লং বা নিতুম কে ক্লেম লং আং ডেং লা পুহেলো রক অলুন মাঙে আথে মুনি তুম হাফ আপ্রাং ও বেপনন বা নন ও বেপনন আরেং লক অলুন আরজু পিক
1: কালে
0: আরেং আরেং লক অলুন আরজু প হুল স আইডোলজি মা এনাম প
1: কালে
0: নাসি আরেং লক অলুন আরজু আরজু পেন মুতুম মানে রক অফ এভার ডল রক অলুঙ্গার জ্যোতি অং কি অং ডুং ও বেমি তুমি কলো বা নয় কিন্তু বম

0: tona lunga li ni li si tok lo a la phrim la ke e ba ba lo pen pho lo pen non las a ko klem tu ni kang hon po phrim do nak ta ta tel song ke ni li si ki tok ni li si compost si ni li non angen mane trok an li li ala
1: nang li la album chot ma mate stage perform la
0: stage ke ni li hu la ke ching si ni li album release ta ma si ni li phan stage ke na hang phet la ratum nang mane ratum ni li lun ni li ratanu paklang lo munitum arju lo rat dukandaro ka doventon hitikula tami mutum rat lo
1: kalang
0: pen riso yanto do atum nang dok lo munitum rat lo jol haso ke kesiat lang
1: kalang
0: si dieli kesiat haso ke
1: kalang
0: kesiat munitum at ke nilim thana meta prang thur pa adon tin nililun rat pa nijita ningera o
1: kalang
0: aso hobes nil phange isese bangana hang phit
1: nang li mopen nang thanik lo stage perform da claim ulo nane nana bana hang pine puja আহুত পুনন পিনে আরঙাজি হুট পুনন পিনে ইউথ ফেস্টিভেল হুট পুনন বা কার্বিনি কানকিমিকা তালন পুনন নানে আফ্রেশার্স পুনন নাংলি ফানাং হাঙ্গুল লাসং বং পেন নাংলি কার্বি আংলং আর লো চরমা মতে আংতান কোনা নেশন কা পারফর্ম দাম দুলমা
0: কার্বি আংলং কে নিলি লুন পিকল পেন নাং আদিম নিলি কে লিসে অং পেন কিলে তাং কলে কিলে তাং দিন আকু নিলি কে আবি রুই দা পিকল
1: কলান
0: পেন আংতান বলাম নাংলি না নিলি ফানাং কা জুবাং আংতান নিলি দা ঘতি রং সুপিতা নিলি লুন উলো
1: কলান
0: pen pula any tv da nil phanang hang lo pen atum any tv dum atum aprom da nil da klem lo pen da ghoti ka khala ka tro da nil klem lo pen pula thoi so akar bitum a festival da nil lun u lo pen pu sunatpur sunapur ha gopur da nil lun mo lo pen ho pu delhi mi da nil phong ni an nil lunam lo ha da ta
1: las ha ya long nang li kilun da কে কার্বিয়া লুন লং লো মা মা আসামিস মো পেনাং লিয়াং থান লো আসামিস অ্যালবাম দা দো বা কাপ্রেক অ্যালবাম দা দো কোলা সং মং পেনাং লি আসামিস আলুন মা গেলুন দা মা কার্বিয়া লুন লো হাদা
0: নিলি ফান মৃত্যুম নাংকালাং গাং তুং বাং কে নাং মেথাং আলুন চিলুন তে পুসি মুনি দুনি ফান হা মা সি নিলি মেথাং আলুন সি নিলি চিলুন
1: কার্বিয়া
0: সি কার্বি লুন লুন লো লা পেন লা আসামিস আলুন দা নিলি চিলুন পন আং তা নাং দে পতে
1: আনতে নাং লি পিনি আন আং দে মা তে ইংলিশ তুম কুলো লা সো স্টেজ আনাং কেলে nang lilong jirpi jirpo don raba korte moti atum labang so ni korte ta lunsipo pemana ba ni jirpo ta inut nong nam ka chithang klong arok singar pamana ba komane ni ong tang ho mane ni mi ta ho la son pemana pu kamatha do penang ni phanang ka chirap dun duma mana tangka poisa khoros ya ta jok nang rap dun de pin pen tong nang li pin la an anastis nang kelima la rap pan pachini gi ma
0: ni li ninja rong pi ba ninchi duk pik men ka churo par par pik kar beng long solang dwara nile phan nili ning rong pik
1: kala
0: rata tum nile phan istes nile phan hang pik kilun ka kilun na ahin da nile phan rong nun pik apen don ra batu atum da nile phan ang rap ndo nile phan ang rap la pohelo aprang si nile phan ang rap cheng bang ke nili amen ta nili tara manda po akhai বেন্টিং তারা আলাংলিকে কার্বিলং অটোনমাস কাউন্সিল আই এম ল হাসহুদ আলাংলিকে রেভিনিউ ট্রান্সপোর্ট অফ মেন কাউন্সিল বক সি আলাং সহ ক্লেম ল আলাংলি পেন লাপেন আলার সং হইনু দো জনিং টি দো আলাং আলাংলি গ্রাম সিবক নিলি ব্লক লং সি ক্লেম আং তো ভাইনি সি নিলি ফান হাকে চেং নিলি ফান আইং থুর ল পেন হাসো অ্যালবাম নিলি কে চেং সি রক রাক নিলি আসো সনসি ল লাপেন ভাং মাসি নিলি আং তো না রাপে মাসি নিলি তামে ratum aning dok angdeng anili lidun lo so phiben nili phan nang rap tu mangge wangthula pena phigo album nili paklo tu lo nili punu pok kigali ta mang jalo rajan phang chu pudu
1: kala
0: anang lige igre jaro officer ha de narab lo pen kumani amen nili taram o elo mane doctor do mane engineer do contractor tum ratum punara dum bom lo
1: kala no
0: pen non da ko non last hini ge thoma album ke nili la iem bare masupo lunsi mili আলং তুম না রাপেন জনি নিলি লতামি নিলি অ্যালবাম হিনি থম নিলি আলং তুম পেন চিরাপ সি নিলি পাচন নং ল আং তু আছে আলং তুম হান্দা নিলি কেরো পার পিক আং তুম না চিরাপ পেন পেন নিলি গবর ই পেন চিতন সি পি নি লপন দেন নিতি নি দাং লাং লেলো
1: মহে দাং লি নাং থানি গ্লো সিনার সাং হো আসামিস অ্যালবাম দা নাং লি লুন সেলি তুম কে আসাব আসামিস কে পুরাম ল তে মে থাং আলা মা কি কে কালি দে রাপট লাবং সা আসামিস অ্যালবাম আলো নাং লি ফান লাপাং আতি অত কেপি বা লাসো আলাম থি কোসন সে ইংলিশ দুম্পলো প্রনাউন্সিয়েশন লানাং জিমা লাপু লাবেন লাং সালুন কি চকলিম আসামিস অ্যালবাম কি চকলিম জিয়া ফান্ডা কুমানে কার্বি আতুম দোনাং কেরাব দুন মা কুমানে ইলি তুম কার্বি পেন আকা প্রে আখে আসামিস

0: 좀 했을러 나글룬 라 솔룬마게 아혹로 닐리스타메 아르주담롱롱 땅테 시나상호 부암노 땅테 논게 아프랑아 후라카이송 리케셋 케셋펜 데다 피케 논 아피케 시디낭 플랑노 시디펜 데다는게 펜드라이브 블루투스 나페나 카프레 카프레 아버사이타 테크니컬 아히나나 바 테크니컬 어드밴스 아지옥시 낭 클랑 탑울 나시 낭리 라룬 키룬 펜 피니아손 나방 살룬 릴리스 포 마피나 펜 비게 아손 망게 라 살룬 카체 탕 프라피 라소 카체 탕 키 프라 발롱 낭리 아사오 코피니 아키미 타두 바카헤노 타두 포낭 리푸담 지마 마키메 카헤노 사박 탄 이지마
1: pun nili som thebo thak he nili jong dung ge matha ba ka chi da malam the po lo ke set a ho da bang ha so hut lun se po to ban akrap the pe
0: আমার কে ভামলতে আহিথি
1: market ma ki thi
0: আহিথি
1: the hu la so ho ge muni tum ke set a ho bang ge ki nam na tum ta le do the no nam lok pote so ke set ke tong tong hinu ne
0: hinu ne
1: no na si di da tum ge trekking do ja do
0: trekking do
1: khale ge trekking ve lo
0: pen raft ta do dang lo virus do lipo
1: do le po se ha ke set a ho bang ge tum mane non thing mane ha so ho di tum mane market joy cha ke set me ha so ho nang o no na bang ge si ma no mang si di dang klamat মানে প্লাং নাম পান লকপো বাং ফারু নি চিপা চয়প
0: চিপা চয়প
1: হাফ পেন রাইট দপ পেন রাইট চলি ন মাং কো মোবাইল নাং ক্লাং লো ব্লুটুথ পলো আ জা লো মুনি গে হাফ হোয়াটসঅ্যাপ দ লো হেলোইং হাত দেল হি মোবাইল দা চেসেল মে সেন
0: সেন মে সেন
1: মাসি ন মাং ইতুন মে কা তরত হি পিক আন
0: আলা
1: পাসি নি তো নামেলা জি টু লা অ্যালবাম ই সি অ্যালবাম কো লাই ফান্দাই তুম না মাথা নাং কো কটি লো
0: কালাং
1: সি হুলো সো পয়সা দি তুম বা কাচেলো ন জি কাচে প্লাং ই বুতেনি তো নামে life conservancy to na chima aban kok ditila
0: kalang kalang
1: na yo
0: tang de sinar sang ho pir thi nang ga chela ra son kar biat tunta lun lam chela run si ui kimia tum chela du nang ji mate kinang sot i thivet alam pen ki than pa chini
1: nili jase met pet ki nili halun ki lun cheng ta nili kisaman nili concert long ta nili ninje aprang prang ke munit kar bi tum chathan dat po rock music lo te munit arju ba wi rock music lo te kangri kang prang do po hol kangri hol kangri do po mane duma ka kangri do po son ti te son si o samen ji tu ni li lun son se dat pen ni li lun son se dat pen ra tu ni lun arju de pen ni li la so ang deng bang ni li ke khang da man ni li pen ka bor idol ha the e phanong si ni ve na hang ji bte ra ka tu na me e phanang hang ji phanang
2: লাপনপর নাংলিতুম মঙ্গল সিং সিংনার ইনুদলুন সিপু লাপেন রঞ্জিত তের নাং বং জিহু জিপু দালামজির আর্জলং তাং বাংসু আংদিং আপ্রাংটা কাপাচাতাক পনলু পিনিকা পর্যগিতাং লাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেনলাপান সিকাং তনিকলু পেনাবলে পুথরা পরতেং পেঞ্চিতং থেকল নাং দুমি থাকমি কুরবাংথু

0: অর্থ বুঝা ধাতুর প্রয়োগত যীত হয় অর্থাৎ যা রুচি হয় সিও সম্প্রদান হয় আর তাত চতুর্থী ব্যক্তির প্রয়োগ হয়। যে মজ্যম রোচতে মূদকহ, মই লাড়ু ভাল পাও। ইয়াত মজ্যম এই পদত চতুর্থী ব্যক্তি হয়েছে। মানুহে মজ্যম পদর বুৎপত্তি কোয়াচন
1: অসমত শব্দর চতুর্থী বিভক্তির একবচনত মজ্যম হয় গুরুদেব,
0: শুদ্ধ হয়েছে। শ্রুতিমালায় বারু রুচির অর্থ বুঝা অন্য একটা উদাহরণ দিয়া।
1: হরয়ে রোচতে ভক্তি, এই উদাহরণত হরয়ে এই পদত চতুর্থী বিভক্তি হয়েছে।
0: তোমার উদাহরণ তো শুদ্ধ হয়েছে। ইয়াত বাহিরেও ধারী ধাতুর প্রয়োগত উত্তম অর্থাৎ ঋণদাতা সম্প্রদান হয়। ইয়ার উদাহরণ হিসাবে একটা বাক্য লওয়া, যে বিপ্রায় শতম ধারয়তি শূদ্রহ, শূদ্রজনে ব্রাহ্মণজনের এশ টকা ধার লৈছে। এই বাক্যত বিপ্র বা ব্রাহ্মণ হল উত্তম বা ঋণদাতা, হে বিপ্র শব্দ চতুর্থী ব্যক্তি হল।
2: গুরুদেব, ঋণদাতাক উত্তম বলে কোয়া হয় বলে জানিল, কিন্তু ঋণ বা ধার লওয়াজনক কি বলে কয়?
0: তুমি যথোপযুক্ত প্রশ্ন করেছা। সংস্কৃত ঋণ লওয়াজনক অধমর্ণ বলে কোয়া হয়। ভট্টজী দীক্ষিতর সিদ্ধান্ত কৌমুদীর ওপর লিখা বাসুদেব দীক্ষিতর বালুবন রাম নামৰ টিকাত বা ব্যাখ্যাত অধমর্ণ আর উত্তমর্ণ লক্ষণ এইদরে দিছে, ঋণস্য গ্রহীতা অধমর্ণ, ঋণস্য অর্পয়িতা ধনস্বামী উত্তমর্ণ। অর্থাৎ ধার বা ঋণ গ্রহণ কৰোতাজন হল অধমর্ণ আর ঋণ অর্পণ কৰোতা বা দিউতাজনের মালিকজন হল উত্তমর্ণ। এতিয়া আটাই বুঝিছা হোক?
3: বুঝিছো গুরুদেব।
0: সম্প্রদান কারকর বিষয়ত পাণিনি ব্যাকরণত আন একটা সূত্র আছে, যেটো এনে ধরনের স্পৃহে ইপ্সিতাহ। এই সূত্র মতে স্পৃহ ধাতুর প্রয়োগত কর্তায় যাক পাবল ইচ্ছা করে সি সম্প্রদান কারক হয়। একটা উদাহরণ দিলে বুঝি পাবা, স পুষ্পেভ্য স্পৃহয়তী, ফুল ইচ্ছা করেছে বা বিচারিছে। ইয়াত পুষ্পেভ্য চতুর্থী ব্যক্তিত ব্যবহৃত হয়েছে। কিন্তু পাবল ইচ্ছা যদি অত্যন্ত বেশি হয় তেতিয়া স্পৃহাতুর প্রয়োগত ইপ্সিতত্ব কর্মকারক হয়। এতিয়া মানুহে কর্মকারকত কি ব্যক্তি হয় আর সেই মতে মই উদাহরণ হিসাবে দেখুয়া বাক্যটো কেনেকুৱা হব কোৱা?
1: কর্মকারকত দ্বিতীয় বিভক্তি হয় গুরুদেব, আর সেয়ে বাক্যটো হব স পুষ্পান স্পৃহয়তি, ইয়াত পুষ্পান দ্বিতীয়া।
0: তুমি অকণমান ভুল করিলা। পুষ্প শব্দটোক লিবলিঙ্গত ব্যবহার হয় আর ইয়ারও ফলশব্দর নিচিনা, গতি পুষ্পানীহে হব। এতিয়া সম্প্রদান আর কর্মকারকর পার্থক্যটো বুঝিলানে?
3: বুঝিছো গুরুদেব।
1: পুষ্পেভ্য বুলি কলে ফুল ইচ্ছা করা আর পুষ্পানী বুলি কলে ফুল অত্যন্ত অধিকভাবে ইচ্ছা করা বুঝায়।
0: ভট্টজী দীক্ষিতে এই কথাখিনি এইদরে কৈছে, প্রকর্ষ বিবক্ষায়াম তু পরত্বাত কর্মসংজ্ঞা। সম্প্রদান কারক আর চতুর্থী ব্যক্তি সম্পর্কে অহা পাঠত আকৌ কিছু কথা আলোচনা করিম। আজি ইয়াতে থাকক।
3: নমস্তে গুরুদেব।
0: তোমালোক কুশলে থাকা।

0: চিন্তা করে। আগৰ দিন নাই, এতিয়া সবেই সব ইনফরমেশনবিলাক লয় জানে। গতিকে মই ভাবো যে আহি থকা দিনবিলাকত আমি মাংসভোজীবিলাকৰ কারণে নেক্সট মাংসটো বোধহয় মোৰ পথেৰে তার্কি মাংসহে হব, কারণ গুণাগুণের উপর আমি বেশি গুরুত্ব দিও আজিকালি। যদি আমার রাজ্যের পশুপালক সকলে এই ব্যবসায়টো লব বিচাৰে, ডেফিনেটলি মই ভাবো লাভ হব।
1: আমি আজির আলোচনার পর এটাই গম পালো, ব্যবসায়িক ভিত্তিত যদি কোনো লোকে টার্কি চৰাই প্রতিপালন করব বিচাৰে তেতিয়াহলে সফল হব, গতিকে এই ক্ষেত্রে আগবাড়ি যাওয়া উচিত। আপনাদের আজি টার্কি চৰাইর গুণাগুণের বিষয়ে ইমান ধুনিয়াকে বুঝাই দিলে, আশা করা আমার শ্রোতা সকল উপকৃত হব। আগলে কেতিয়াবা আকো আপনাদের আমি স্টুডিওত বিচারিম। আপনাদের অশেষ
2: ধন্যবাদ। ইমান পরে শ্রোতা সকলে ব্যবসায়িক ভিত্তিত টার্কি চৰাই প্রতিপালন আলোচনাটি শুনিলে। আলোচনাটিত অংশগ্রহণ করিলে অসম সরকারের পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের সহকারী রোগ অনুসন্ধানকারী বিষয়া ডাক্তর ওয়াহিদুর রহমান আর পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী প্রকল্প বিষয়া ডাক্তর সুভাষ শর্মায়, আত ধরলে মেলোডি পাটগিরিয়ে। কৃষিজগত অনুষ্ঠানটি আজিলৈ ইমানতে অন্ত পৰিল। মেলোডি পাটগিরির সহযোগত অনুষ্ঠানটি প্রযোজনা করিলে উৎপল বৰায়।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: আজিতো পাৰ্টি লাগিব। প্ৰথমে চেম্পিয়নৰ লগত ছেলফি লম। আইডিয়া, ইয়াতেই পাৰ্টি কৰিম। পিজ্জা পাৰ্টি, ইয়ে। তোমার কার্ড আর পিন দিয়া, মূর কার্ডের ডিটেইলস মই মূর নিজেই দি দিম। আরবিআই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনর লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে কৰিব।
2: বাই গার্লস, কোন ফালে গৈছা?
1: শুনা নাই?
2: নো শেয়ারিং।
1: আরবিআই কয় জানি ল, সতর্ক হ।
3: কই কই ভাগৰি গলো, কি হল? নতুন কিট ব্যাগ লাগে, তেন্তে প্রথমে ক্যাপ্টেনক কোৱা, নুশুনিলে ম্যানেজারক কোৱা।
4: কারেক্ট।
3: গতিকে এইদরেই প্রথমে ব্যাংকক অভিযোগ করিবা, 30 দিনলৈকে কোনো উত্তর বা সমাধান নাপালে CMS পোর্টেলত অভিযোগ করিবা। গতিকে প্রথমে ব্যাংক, তারপিছত CMS পোর্টেল, নহলে অভিযোগ হব না মঞ্জুর। যাবা? চোৱা, আহি গল না নতুন কিট ব্যাগ।
4: আরবিআই কয়
1: প্রথমে আপনার ব্যাংক, তারপিছত আরবিআই অম্বুডসম্যান।
0: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজত আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছোঁ বাহাৰুল ইছলাম আৰু সংগীসকলে পৰিৱেশন কৰা এটি জিকিৰ।

0: সপ্ত শিখরে অগ্নিভক্তি রক্ত বর্ণে জ্বলে
1: জ্বলিলে
0: সপ্ত শিখরে অগ্নিভক্তি রক্ত বর্ণে জ্বলে
1: জ্বলিলে
0: মুক্তি পিয়াসী।

Bukakah? Bukakah tor oti jebaki? Gitar kotharu kurele khodai se Jitendra Kharmaraj khai. Lokahongit butoli bhor yovonor honali khamay oti bahita kora Jitendra Kharmaraj khwa mulato agoraki prabandhalekhok hangbadik gitikar aru khuror potharot ek duranto asharohi jar khur aru kothare পৃথিবী জয় করার দুর্বার হেপাহ বোকাঘাটত হে পদ্মফুলি রোক ভাষা আর কৃষ্টি মিলি জাতিকে দিয়া হোক বোকাঘাট।